দিয়ে রাম্রো হারতি শেখলে পবনলে তো শঙ্খ পাশা দিয়ে দেউতালে আগে প্রার্থনা গরিলি দায় রূপলে দেখিয়া তিম্রো দুষ্ট ম মারুলা ভনী কবল মইলে গরেকো থিয়া কোহো তো উতায়াদ ছৈন মহারাজ তেসকা ডরাইলে গরি দু দু দু গরি ছাতি বোল্ন নসকি আয়ে উসয়ো গরে দেবীকো মহিমা নজানি এসরি হে দূত কে বলদচস তেরা সুমনে সুমভাই দুইকো তারিফ কে গর্দচস আয়ে তে লড়ুলা ভনের মনলে দেখিলি এ সুন্দরী মেরো চিত্ত তিমি বিষে ফসি গয় ফির যাইন কেই গরি রামরি ছৌ পরিপূর্ণ ছৌ তিমি পনি রানী হুনি এগে ছৌ যো মৌকা কিন চোক ত ছেউ হিঁড় সগাই যাউ কসো ভন্দছে তেরো ছৈন মলাই কে ডর ভর কে ধাক দেখাউচস মইলে আটি লিয়ে ভনে ছিন মহা মার্চু যাই মর্দছস তেরো মালিক লাইয়ো ভনি দিনু সমচার মেরো পনি

মাচেরে সাজাই রণস্থল বিখে মহারাজ নারামরো গরে সক্তম হে মহারাজ হামি দুইলে পাতা কষিলছ লড়ু পর্ছ ভনে লড়ি কন পনি তেসলাই লিয়াউছ ধন্দা কেই ন